0: টোকি মন
1: পানি কুমার কে পছারি গলায়
0: পানি কুমার কে পছারি গলায়
1: বিদেশিয়া বলি বলায়
0: বিদেশিয়া বলি বলায়
1: পানি কুমার সাঙ্গি দেলা
0: পানি কুমার সাঙ্গি দেলা
1: জল রানী মোর আয়া
0: জল রানী মোর আয়া
1: জল কা জল নাঙ্গনি মোর আয়া
0: জল নাঙ্গনি মোর আয়া
1: পাতালপুরে মোর ঘর
0: পাতালপুরে মোর

0: সুনিকরি পানি কুমার,
1: সুনিকরি পানি কুমার,
0: আগে তুমি লুকা বললা,
1: আগে তুমি লুকা বললা,
0: জল জল রানী লুচি গলায়,
1: জল রানী লুচি গলায়,
0: পূর্ণি বন্ধে লুকি গলায়,
1: পূর্ণি বন্ধে লুচি গলায়,
0: পূর্ণি লাটা তানে লুকলায়,
1: পূর্ণি লাটা।

0: বিতি বল কাহিনী জানিস?
1: ভূক তো বিত না জানি মুই।
0: ভূক তো বিত নি জানিস?
1: হ্যাঁ
0: আচ্ছা সোজে বজাতো বিতি।
1: বজাতে বিতি হ্যাঁ
0: হ্যাঁ, এব তক বললে নে কসন কসন জায়গা কাহা কাহা ঠান মানে বজালি সে চালে?
1: এবে বললে আমি নেই যেসন গাঁও গাঁও নে প্রোগ্রাম মন মিরু হয় নেই কলা জাতা মাধ্যম নে
0: হ্যাঁ হ্যাঁ
1: তো হুন প্রোগ্রাম মনে বল যাউন বদ বজাউ।
0: আচ্ছা
1: আর আসনি মন্ডি মেলা নে দুঃখ ঘর মন নে রাতি কালীন চ নাট হুয়ায়
0: হ্যাঁ হ্যাঁ
1: হুন তান যাউন আম বজাউ
0: আচ্ছা
1: মতলব গুরু মন সঙ্গে
0: হ্যাঁ হ্যাঁ
1: এসব প্রোগ্রাম মানে আমি বজাও।
0: আচ্ছা আচ্ছা নাট বললিস, নাট তানো কোনি পাড় কে বজাউন দা কোনি বেরা চ ভেস
1: নার
0: বিত?
1: থান চপাড়
0: হ্যাঁ
1: নার থান চপাড় বললে এবি নেই জোকর মন নিকরুয়াত।
0: জোকরমান।
1: হ্যাঁ জোকর মন
0: হ্যাঁ হ্যাঁ
1: উদয় দাস পাড় বজায় দে।
0: আলে।

0: হ্যাঁ, তো দেখ লাল হাজারি
1: হ্যাঁ তাহলে কো
0: এই গীতগুলো আমাকে 46
1: 46 কে তো এমনাত গেলমেনি দেবী পরিমঞ্চ সাংবারি
0: কাই নামে থালবি গীত কে আমি শুনলো
1: শুনলো হ্যাঁ
0: তো দেখ গীত শুনতে গেলে শুনতে পারবে
1: কাইসে আই
0: মন্ত্র আম চো সময় কি সময় নেই হইছে তো আমাকে সময় নেই যাও বাদ
1: আগে
0: যা তো করতে করতে তো সময় নেই কি এবে দেখা কি লাই বাদরি আইছে কি লাই গাম ছে কেছে তো আপনি এই পাকে নামে সঙ্গাত্রায় তো আম চো যত সময় বল হল तो जातो पुरानो गांव कार्यक्रम सुनतो जमाए गांव करे दादा दीदी सियान सजन और संगजोरिया संगवारी मन के मैं पन को
1: और मैं लाल हजारी
0: आनंद करो से
1: जोहार।

0: তোর আয়া রতনাবতী,
1: তোর আয়া রতনাবতী,
0: যমদূত বাঁধি নেলাই,
1: যমদূত বাঁধি নেলাই,
0: যমদূত বাঁধি নেলাই,
1: যমদূত বাঁধি নেলাই,
0: এল পিতা বাঙ্গা মাঝি,
1: এল পিতা বাঙ্গা মাঝি,
0: মোর আয়া রত্নাবতী কে।